0: প্রায় গদা ডিঙ্গিং সড়কসীমা অতিক্রমণ নগর সড়কসীমা মা অস্থা এবং স্থায়ী সমুচনার নির্মাণ নগর সড়কটি নামে ফল তথা পানি নিকাশ বন্ধন নদী তবারি চলাও বা লেন অনুসার পালনা করং রোগর সবারি চলাও বা ট্রাফিক নিয়ম কু পালনা করং সবারি সাধুমা ঘুমিয়ে বা স্বপ্না বসি যাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড় ভাগ প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বা মাতৃ বাটু কাটনি কর সড়ক তৎকাল মজবুতি মার্গ ভর্ণি করং যাত্রাকে সভা কু সমস্যা ভয় নৌকি প্রহরী খবর কর
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কুর্তি প্রদেশ দ্বারা জনহিত মা জারি
2: সন্দেহ মোবাইল ড্রাইভিং টাইম প্রেম গর্নে যুগ জোড়ি স্পিডমা হুইকিদা অচেত ভয় বোবা আমার দুজনে।